0: শব্দ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম ইন্ন বৈন রজুলি ও বৈন শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, সেসুঙ্গুহনিয়া বাতাস আন্তারা সেসোরাং দেঙ্গান কেশিরিকান দান কেকুফোরান আদালাহ মানিঙ্গালকান সালাত। হাদিস রিওয়ায়াত ইমাম মুসলিম।
1: পাসিওনাল এফএম, সেন্টিয়াসে দি হাদিহাদি।